0: আর লেবা লোন থেকে আর এই পন্থ থেকে আমার 10 লক্ষ টাকা খরচ গেছে আর কি। দুইবার ধরা খাইছি, তিন কেমার বেলা এটা সফল হয়েছে।
1: Currently, more than 100 million people worldwide are fleeing, more than ever before.
0: পরে খাইছি কিছুদিন, খাওয়ার পর একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল, যেন এনে এসে ব্যবসা করেন। কাজ করলে পরে ভালো হবে, এই জিনিসটা রাইনতে বেসেন। 3 বছর ধরে হারিয়ে বেসতেছি।
1: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be. A unique look inside Afghanistan. Despite conflict and oppressive rule, one thing offers glimmers of joy and a measure of freedom.
2: Afghanistan cricket is like football in Brazil. It's everything for the lives of Afghan people. It's everything.
1: We meet the star players as they prepare for an international tournament. How did they make it to the top? What are their hopes and dreams for themselves and for their country? With rare insights from ordinary Afghans, what does the national team's success mean to them? And what about the exiled female players who are forbidden to play in their homeland? Can they envision a future for women in Afghanistan?